सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. खिसमदोर बादशाह एंड आस्था गिल. En het volgende liedje in het programma Gitoon Kilher via Radio SBS is uit de film Churalia Hetumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.